প্রচুচিন চু ফুনিফিয়া আকাশবাণী দেহলি কানা হিন্দি না ইংরেজি না খবর ফ্রচি পোয়াসমেন চু তুসুরটুক তুসুরটুক নামে চৌকা কা নোহারিক ফ্রচুচিন চুক সেগেত পানিফিয়া প্রোগ্রাম ফ্রচি পোয়াসমেন চু তুসুরটুক নাফে তুসুরদুনিকা প্রোগ্রাম ফ্রচুচিন চু আছে নমনিফিয়া আকাশবাণী শ্রীনগর কানা উর্দিয়া নো খবর না তাফসিরান ফ্রচি পোয়াসমেন চু তুসুরদুন নামে নিউশিংস তুসুর গিয়াতিকা টুগিরেসি মহারামী ফেসপা প্রোগ্রাম চেন্দান সাফা ফ্রচুচিন চুক আকাশবাণী দেহলি কানা হিন্দি ইংরেজি দোনা উর্দিয়ান খাবার ফ্রচি পোয়াসমেন চু তুসুর ইয়ার নামে নিউশিংস নাগা তুসুর গুনা ফেতিকা বালতি প্রোগ্রাম চি এন্তান সাফা ফ্রচুচিন চু দিন মিন গাছি দিন ফ্রচি পোয়াত পি প্রোগ্রাম শিল্প মিডিয়াম ওয়েকা দু আকাশবাণী কারগিলিন ওয়াক্সপুর তুসুর গানামে নিউজ সাগা ছেন্দু কাসাতা পুলগি খাবার উল্লাস না বাজার

আসসালামু আলাইকুম, আকাশবাণী কার্গিলিকানা ফ্রুনি প্রোগ্রাম পোফ্রো চুকপা আঙাচাং তিদুল্লা লিপসিওত প্রোগ্রাম আঞ্জান এনোদ খান ননপা নমপান দেয়াং মাজাগে দেয়ান্তাং নান মেদ ছান মেদ দুক তুক ইয়াং আচি জুনা সালাম পো ইয়েন তিদুল্লা ফ্রুদমোচন সংশিক দিরিং প্রোগ্রাম প্যাং সাকবা সিক্সনাল্লা ইয়ান্তাং সাকপেক ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা দি জাগে স্কোলা স্পিরারি ক্লেপচুয়েত ইয়াং দিরগ্যামনা গির সরকারি স্কুলি ফ্রুকাতেকানা প্রোগ্রাম চি ক্লেপচুয়েত ফ্রুন লোনাং জুনিল জে নিশুর সাক্ষীগা মিউলি সাথরিকা ইয়োগে জাক চিক মাল্লা খ্যমাচুক দি জাক পো মাল্লা খ্যমিতন পো ইয়োগা বাচাসি ফান্তক সুনিস করলা হাগো ফ্রচুক চাস পো ইনসুক দি জাগা মালসে মাল্লা মিমাংস দামসে ইয়োগা মাল্লা খ্যমাচুক ইয়াং দোনা মিমাংস সুনলা ওজিন থাচুক ইয়োগে স্ট্রলিকা আতির গুয়ে দেলুক্স পো চামচিক গেলা ছাচাস ইনজেরে ফ্রুন ইয়োগা আতির গ্যাস্ট্রিক হিন্দুস্তান আংনা লোস টংচিক ইসনাল্লা গোজুক ছাখান ওয়ার্জিশিক ইনসুক দি ইয়োগে মতলব পো থুচাস পো দোনা চিকডিল ছাচাস পো ইনসুক ইয়ানি আতির গো না আতি লাতপা থুচাস পো ইয়োগা জেসচিনসুক ইয়োগে স্ট্রলিকা আতিল দাতপা নার গো নিসকা থুচিনসুক দোনা আতং ইনসান নাম কদ্রাতং থুচিনসুক চাজেবানা আতিজ ইয়োগা ফিস্তা পারাক গিয়া এ মালসানুক মাল্লা খ্যমাচুক ইয়োগানুক আতি দুগজো গাওলা ইয়োগ আসান জবাচুক হিজলেন মিজোস্তান গাওলা প্রাণায়াম জবাচুক দোনা মেডিটেশন গাওলা দয়ানা জবাচুক দোনা আতির গো মালিকা বাব শুকচাসুন মাল্লা খ্যমাচুক দি জাকপো লোস টংনিজ না চোখানুক জুনিল জে চুকশিক না ফাল্লাগা দি জাকপো মাল্লা খ্যমা গোজুক বাসখানিনচুক ইয়াং দি জাকপো তোনপো মিমাং সুনলা ইয়োগে ফানখে আতির গুয়ে ফিয়া দাতপে ফিয়া দোনা আতি রুহানি সিহাতি ফিয়া চামচিক ফানখে চান ইন্দেস করলাং ওজিন ছাচুক চাসপো ইনচুক দি জাগা মিমাংস দামসে পার্ক সাগাং জিম সাগাং স্কুল সাগাং ইউনিভার্সিটি সাগাংনুক ইয়োগা বাচুক ফ্রুন ইয়োগা বানা আতং খোলটো চকপো সাম্বা দোনা আতির গো নানমেত দোনা লকসো নাতগা ননিকা নাং আতং স্রুংসে লুসিনচুক ব্লাড প্রেসার আস্থামা মোটাপা ডায়াবেটিস দি না তুনিকা নাং আতং স্রুংসে লুসিনচুক ফ্রুন দি জাগা চামেন মা আতেজ ইয়োগা বেরমিয়ক্সপো জাকতং মাল্লা খ্যমার গুসিন